0: SBS, a world of difference. You're with SBS Bangla on mobile, online and on radio.
1: আপনারা আছেন SBS বাংলার সঙ্গে মোবাইলে, অনলাইনে এবং রেডিওতে। SBS বাংলা শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আমি শিকদার তাহের আহমদ। আজ সোমবার 18 মে 2026 সাল। শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে আজ সন্ধ্যা 6টায় SBS 2-তে। এছাড়া সর্বশেষ আপডেটের জন্য SBS বাংলা ওয়েবসাইট দেখুন এবং ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ। SBS বাংলার আজকের এই রেডিও অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে কামার ঈগল জনগোষ্ঠীর ভূমিতে অবস্থিত সিডনির SBS স্টুডিওস থেকে। আমরা তাদের সমস্ত ঐতিহ্যবাহী রক্ষকের প্রতি স্বীকৃতি দিতে চাই এবং তাদের অতীত ও বর্তমান এল্ডারদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। সমস্ত অ্যাবরিজিনাল ও টরো স্ট্রেট আইল্যান্ডারদের ভূমিগুলোর ঐতিহ্যবাহী রক্ষকদেরকেও আমরা স্বীকৃতি প্রদান করি, যেখান থেকে আপনারা আজকের এই অনুষ্ঠানটি শুনছেন। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের এক ঘন্টার অনুষ্ঠানের প্রথমেই শুনবেন শীর্ষ খবর। এছাড়াও থাকছে সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে প্রতিবেদন ও সাক্ষাৎকার। এবার জানিয়ে দিচ্ছি আজকের বাকি অনুষ্ঠানে আর কি কি রয়েছে। এবারের ফেডারেল বাজেটকে আরও ন্যায্য বাজেট হিসেবে তুলে ধরেছেন ট্রেজারার জিম চ্যালমার্স, তবে কর সংস্কারের সমালোচনা করেছে ব্যবসায়ীরা। শুনবেন এ নিয়ে একটি প্রতিবেদন। জ্বালানি খরচ বৃদ্ধির প্রভাব সব কিছুতেই পড়েছে। আজকের অস্ট্রেলিয়া এক্সপ্লেইনড অর্থাৎ অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন প্রতিবেদনে শুনবেন আর্থিক চাপ মোকাবেলায় কী করণীয়। এটি তৈরি করেছেন সাহিল মক্কার আর বাংলায় উপস্থাপনায় সহকর্মী শাহান আলম। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বা নিফা উপলক্ষে কথা বলেছিলাম চলচ্চিত্র প্রযোজক ফারাবি কবিরের সঙ্গে। শুনবেন ধারণকৃত সেই সাক্ষাৎকারটি। এছাড়া বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক ঘটনাবলীর খবরগুলো শোনাবেন পার্থ মুখোপাধ্যায়। তবে সবকিছুর আগে খবর। SBS বাংলা আজকের শীর্ষ খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শিকদার তাহের আহমদ। প্রথমে অস্ট্রেলিয়ার খবর। নতুন একটি জরিপে দেখা গেছে ভোটারদের দৃষ্টিতে লেবার সরকারের এবারের বাজেট 1993 সালের পর সবচেয়ে খারাপ বাজেট হিসেবে মূল্যায়িত হয়েছে। জরিপ অনুযায়ী 52% ভোটার মনে করেন এই বাজেটের কারণে তাদের আর্থিক অবস্থার অবনতি হবে। এছাড়া নিউজ পোল জরিপের ফলাফলে দেখা গেছে 47% ভোটার মনে করেন এই বাজেট তরুণ ও বয়স্ক প্রজন্মের মধ্যে বিভাজন আরও বাড়িয়ে দিচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি ভবিষ্যৎ সম্পত্তি বিনিয়োগকারীদের ওপর কর সংস্কারের প্রভাব নিয়ে উদ্বেগ কমানোর চেষ্টা করছেন। গত সপ্তাহের ফেডারাল বাজেটে ঘোষিত কর সংস্কারের অংশ হিসেবে নেগেটিভ গিয়ারিংয়ের কর সুবিধায় সীমাবদ্ধতা আনার প্রস্তাব রাখা হয়েছে। এতে বলা হয়েছে শুধুমাত্র নতুন নির্মিত বাড়ি কিনলে এই সুবিধা পাওয়া যাবে। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সংগঠন সতর্ক করেছে সংসদীয় তদন্তের আগে তামাক কোম্পানিগুলো অবৈধ সিগারেট বাণিজ্য নিয়ে মানুষের উদ্বেগকে কাজে লাগিয়ে ধূমপান নিয়ন্ত্রণের

0: গত কয়েক দশকের নীতিগুলো দুর্বল করার চেষ্টা করছে। অস্ট্রেলিয়ায় অবৈধ তামাক বাণিজ্যের বাজারের মূল্য আনুমানিক $7 বিলিয়ন বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার আরও খবর, সিডনির উত্তর পশ্চিমাঞ্চলে গত 16 মে শনিবার এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। জরুরি সেবাকর্মীদের ক্যাসল হিলের একটি ইউনিট কমপ্লেক্সে ডাকা হয় একজন ব্যক্তিকে বারান্দা থেকে চিৎকার করতে শোনা গেছে এমন খবর পাওয়ার পর। প্যারামেডিকরা ইউনিটের বাইরে বাগানে 44 বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় খুঁজে পান। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় এবং তার মৃত্যুকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এবার আন্তর্জাতিক, রাশিয়া চালানো অন্যতম বড় রাতভর হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেছেন কিয়েভের দীর্ঘপাল্লার ড্রোন সক্ষমতা যুদ্ধের গতিপথ পরিবর্তন করছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন, যার মধ্যে 3 জন মস্কোর কাছাকাছি এলাকায়। এছাড়া মস্কো অঞ্চলে প্রায় 1 ডজন মানুষ আহত হয়েছেন। মিস্টার জেলেনস্কি বলেন হামলাগুলো মস্কো সহ রাশিয়ার ভেতরে 500 কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যদিও রাজধানী এলাকায় শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।
1: Our long-range capabilities are significantly changing the situation and the overall perception of the Russian war around the world. Many partners are now signaling that they see what is happening and how everything has changed, both in attitudes towards this war and in the reach of Ukrainian strikes against Russian targets on Russian territory. The war is, quite predictably, returning to its home harbor.
0: শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শীর্ষ খবর। SBS বাংলার প্রতিদিনের সংবাদ নিয়ে আমাদের আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন sbs.com.au/bangla। আপনারা আছেন SBS বাংলার সঙ্গে। এবারের ফেডারেল বাজেটকে আরও ন্যায্য বাজেট হিসেবে তুলে ধরেছেন ট্রেজারার জিম চ্যালমার্স, তবে কর সংস্কারের সমালোচনা করেছে ব্যবসায়ী গোষ্ঠীগুলো। এখন শুনবেন এ নিয়ে একটি প্রতিবেদন, এটি তৈরি করেছেন টি মিচেল।

0: Hits from Home.
1: A new SBS music station is here.
2: SBS Pop Euro.
1: Filled with Eurovision hits non-stop.
3: You want more?
2: The hits you know and the hits you'll want to know.
1: On DAB Radio, online,
2: the SBS Audio app
1: and SBS On Demand.
4: ব্যবসায়ী সংগঠনগুলো বলছে এসব কর পরিবর্তন ব্যবসার জন্য ক্ষতিকর হতে পারে। একই সঙ্গে ন্যায্যতা ও সরকারি ব্যয় নিয়ন্ত্রণের ভারসাম্য নিয়ে বিতর্ক চলছে। এবার এ নিয়ে একটি প্রতিবেদন। ট্রেজারার জিম চামার্স বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে সংস্কার ও ব্যয় সংযম এখন আরও জরুরি হয়ে উঠেছে। তার দাবি, এই বাজেট ঋণ ঘাটতি এবং জীবনযাত্রার ব্যয় মোকাবেলার মধ্যে ভারসাম্য রক্ষা করবে।
5: We'll limit negative gearing for residential property to new builds from July next year. And we're replacing the 50% capital gains tax discount with inflation-adjusted indexation to restore the taxation of real gains.
4: তিনি বলছেন, আগামী বছরের জুলাই থেকে আবাসিক সম্পত্তিতে নেগেটিভ গিয়ারিং সুবিধা শুধু নতুন নির্মাণের ক্ষেত্রে সীমাবদ্ধ করা হবে। এছাড়া 50% ক্যাপিটাল গেইনস ট্যাক্স ডিসকাউন্ট তুলে দিয়ে মুদ্রাস্ফীতি সমন্বিত ইন্ডেক্সেশন চালু করা হবে, যাতে প্রকৃত লাভের উপর কর আরোপ করা যায়। দীর্ঘ জল্পনার পর আবাসন বিনিয়োগে কর ব্যবস্থার পরিবর্তনের বিস্তারিত প্রকাশ করা হয়েছে। ডক্টর চামার্সের দাবি, এতে প্রায় 75,000 অস্ট্রেলিয়ান নতুন বাড়ি কেনার সুযোগ পাবে।
5: It makes the tax system fairer and stronger for workers, businesses, first home buyers and future generations, responding to the pressures of the here and now while embracing our intergenerational responsibilities.
4: নতুন নিয়ম অনুযায়ী জুলাই 2027 থেকে ক্যাপিটাল গেইনসের উপর ন্যূনতম 30% কর আরোপ করা হবে। তবে সরকার যেহেতু নতুন আবাসিক নির্মাণ বাড়াতে চায়, তাই নতুন নির্মাণ প্রকল্পের জন্য 50% কর ছাড় বহাল থাকবে। প্রপার্টি কাউন্সিল অফ অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী মাইক জোব্রাস অবকাঠামো নির্মাণে $2 মিলিয়ন প্রতিশ্রুতিকে স্বাগত জানালেও সন্দেহ প্রকাশ করেছেন কর পরিবর্তনের চেয়ে যে আসল সমস্যা, যা আবাসন সরবরাহ সংকট, তা সমাধান করতে পারবে কিনা।
6: There are a big roll of the dice that I hope is successful in creating new homes. But our previous modelling suggests not. Our previous modelling suggests that they will have a contractionary impact.
4: অন্যদিকে অস্ট্রেলিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সার্ভিসেসের প্রধান নির্বাহী ক্যাসান্ড্রা গোল্ডি বাজেটের ন্যায্যতা কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়েছেন।
7: I want to firstly warmly welcome the government finally moving on those property investor tax breaks. For far too long, the capital gains discount and negative gearing arrangements have fueled housing inaffordability and they have fueled growing wealth inequality in this country. And the government has listened to the community. They've certainly listened to civil society, those who care about people with the lease.
4: অস্ট্রেলিয়ান কাউন্সিল অফ ট্রেড ইউনিয়নসের সভাপতি মিশেল ও'নিল একটি গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন হিসেবে বর্ণনা করেছেন।
8: It's something that's been really unfair in Australia that we've actually been taxing work more than wealth. So it's starting to change the balance on that is an important measure. It's also the fact that we've got those new minimum tax to be paid on the discretionary trusts.
4: বাজেটে আরও একটি বড় পদক্ষেপ হল জুলাই 2028 থেকে ডিসক্রেশনারি ট্রাস্টের ওপর ন্যূনতম 30% কর আরোপ। সরকারের আশা, এতে 5 বছরে $4.5 বিলিয়ন রাজস্ব আসবে।
8: This is a fairness measure too, because people have been able to get away. If you've got, you know, can afford to pay a really smart tax accountant and you've got money, then you've been able to spread the tax through different family members and ended up paying much less tax or no tax in some cases, whereas working people pay tax on every hour they work. They pay their fair share.
4: ডিসক্রেশনারি ট্রাস্ট ছোট ব্যবসার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। তাই যেসব ছোট ব্যবসা এই কাঠামো থেকে বের হয়ে নতুনভাবে ব্যবসা পুনর্গঠন করতে চায়, তাদের জন্য কর রেয়াত সুবিধা রাখা হবে। এটি নতুন কর কার্যকর হওয়ার 1 বছর আগে থেকে চালু হবে। তবে অস্ট্রেলিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ডেভিড আলেকজান্ডার বলেছেন, এই বাজেট অস্ট্রেলিয়ান ব্যবসার জন্য হতাশাজনক হবে। জিম চামার্সের সাথে দ্বিমত পোষণ করে

0: তিনি বলেন, এটি উৎপাদনশীলতা বা বিনিয়োগ বাড়াতে পারবে না।
1: Unfortunately, there are some measures in this budget that will impact negatively on businesses, particularly small businesses. The capital gains tax changes will impact on investment in Australia and send quite a lot of investment overseas. There's also taxes on trusts. Lots of small businesses use trusts and they will have their incomes hit by this significant impost.
0: একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান ইন্ডাস্ট্রি গ্রুপের প্রধান নির্বাহী ইনেস উইলক্স।
2: The tax measures that the budget introduces now make us the highest country in the world when it comes to capital gains tax, among the highest for income tax and among the highest for corporate taxes. We are now one of the highest taxing nations in the world.
0: Jim Chalmers বলেছেন, বাজেটের ফলে অস্ট্রেলিয়ান কর্মীরা উল্লেখযোগ্য কর ছাড় পাবেন, যা 2028 সালের মধ্যে করে কর্মীদের $2,800 বেশি সুবিধা দেবে। এর মধ্যে একটি হলো $250 ওয়ার্কিং অস্ট্রেলিয়ান্স ট্যাক্স অফসেট, যা আগামী বছরের দ্বিতীয়ার্ধ থেকে 1,30,00,000 বেশি কর্মীর ট্যাক্স রিটার্নে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। যদিও অনেকের জন্য এটি স্বস্তির খবর, তবে কাসান্ড্রা গোল্ডি প্রশ্ন তুলেছেন, এই অর্থ অন্য খাতে আরও কার্যকরভাবে ব্যয় করা যেত কিনা।
3: We think it was the wrong decision for the government to give a priority to the working Australian tax offset. It will cost $3 billion. It will give $250 to people who are in paid work. But let's remember, that is to every person who's in paid work right up the income scale, right up to the top end in terms of people who are in salaried paid work. But in this budget, once again, we've got about 4 million people who are on income so low that they don't even meet the tax-free threshold, and they will get nothing from the WATO.
0: ট্রেজারার বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি, সুরক্ষাবাদী বাণিজ্য নীতি এবং বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে এই বাজেটে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। বাজেটে আরও রয়েছে আগামী দশকে প্রতিরক্ষায় $53 billion ব্যয়, জ্বালানি নিরাপত্তায় $10 billion, স্বাস্থ্যখাতে স্টেটগুলোর সঙ্গে বড় অর্থায়ন চুক্তি। সরকার $63.8 billion সাশ্রয়ের কথাও বলছে, যার বড় অংশ এসেছে ন্যাশনাল ডিসএবিলিটি ইন্স্যুরেন্স স্কিম বা NDIS এর ব্যয় বৃদ্ধিতে কাট ছাটের মাধ্যমে। এসব সংস্কারের নকশা নিয়ে কাজ চলতে থাকায় ন্যায্যতা এবং ব্যয় সংযম নিয়ে বিতর্ক অব্যাহত থাকবে। সাম্প্রতিক ফেডারেল বাজেট নিয়ে এই প্রতিবেদনটি SBS নিউজের জন্য তৈরি করেছেন টি মিচেল এবং ভাষান্তর ও উপস্থাপন করলাম আমি শাহান আলম।
4: এবার একটি বিরতি নিচ্ছি, এরপর কলকাতা থেকে বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবরগুলো শোনাবেন পার্থ মুখোপাধ্যায়, সঙ্গেই থাকুন। চ্যানেল 33-তে দেখুন SBS ফুড, এতে পাবেন সুস্বাদু নাম করা দেশি ও আন্তর্জাতিক নানা খাবারের খোঁজ। SBS ফুড চ্যানেল 33-তে সপ্তাহে প্রতিদিন 24 ঘন্টা। SBS অন ডিমান্ডে আছে শত শত টিভি শো এবং মুভি, বিনামূল্যে স্ট্রিম করুন আপনার ফোনে, স্মার্ট টিভিতে, ট্যাবলেটে কিংবা ল্যাপটপে। SBS অন ডিমান্ড অ্যাপ ডাউনলোড করুন কিংবা ওয়েবসাইট ভিজিট করুন আজই। SBS নিউজ ইন ডেপথ পডকাস্ট, জাতীয় এবং আন্তর্জাতিক খবর যা আপনার জন্য গুরুত্বপূর্ণ। SBS নিউজ ইন ডেপথ শুনুন আপনার প্রিয় পডকাস্ট অ্যাপে কিংবা ভিজিট করুন sbs.com.au/audio। আন্তর্জাতিক তথ্যচিত্র থেকে ধ্রুপদী কাল্ট ফিল্ম, বিশ্বের সেরা ড্রামা থেকে দম ফাটানো কমেডি, SBS ভয়েসল্যান্ড দেখুন চ্যানেল 31-এ।
5: SBS Audio.
6: পছন্দের অনুষ্ঠান শুনতে প্লে চাপুন।
7: ল্যাওজিয়াওদারিয়া,准备好了吗?
8: SBS Chill.
9: Chill.
10: SBS Pop Asia. Non-stop Asian pop.
11: Can you describe that feeling for people who haven't experienced it?
12: SBS Hindi উপলব্ধ করাতা হে.
13: Far from the partisan politics of.
6: সংবাদ শুনুন 60টিরও বেশি ভাষায়, সেই সাথে আপনার প্রিয় সব গান আর দরকারি বিষয়ে দারুণ

0: সব পডকাস্ট রয়েছে ডাউনলোড করুন SBS অডিও অ্যাপ অথবা ভিজিট sbs.com.au/audio। SBS বাংলা বিরতির পর সিডনি স্টুডিও থেকে আবারও আপনাদের সঙ্গে রয়েছি আমি শিকদার তাহের আহমদ। আজ সোমবার 18 মে 2026 সাল। এখন কলকাতা থেকে বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক ঘটনাবলীর খবরগুলো শোনাবেন পার্থ মুখোপাধ্যায়।
1: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 17 বছর দেশের জনগণের ভোটের অধিকার ছিল না, সরকারের বিরুদ্ধে কথা বললে মিথ্যে মামলা দেয়া হতো, দেশ স্বৈরাচারের কবলে পড়েছিল, ছিল হত্যা এবং গুম, তা দেশের অর্থ লুট করে বিদেশে পাচার করেছে। 2024 সালে জুলাই আন্দোলনের মাধ্যমে বুকে রক্ত দিয়ে দেশের মানুষ গণতন্ত্র উদ্ধার করেছে। বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের খবর, কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুরে তিনি বলেছেন, দেশকে পুনর্গঠন করতে হলে কাজ করতে হবে, নারীদের স্বাবলম্বী করতে হবে, তা শিক্ষাই হোক বা অর্থনৈতিক, দেশের উন্নয়নে নারী পুরুষ সবাইকে স্বাবলম্বী হতে হবে, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
2: গত 16-17 বছর আপনাদের ভোট দেওয়ার অধিকার ছিল, দেশের মানুষের ভোট মানুষ দিতে পারে নাই, কেউ যদি সরকারের বিরুদ্ধে কথা বলতো কি করত, গুম হয়ে যেত, মামলা হইতো, এসে ধরে লয়ে যেত, হইতো না? দেশের মানুষ 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা এসব করতো তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে।
1: একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে তবে তা বাস্তবায়ন করা হবে, এখন সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করার সময়। উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, সবাই যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য প্রত্যেককে নিজের নিজের জায়গা থেকে তা নিশ্চিত করতে হবে। এদিকে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশের মানচিত্রে আমরা যারা বাস করি তারা সবাই বাঙালি নয়, সবচেয়ে বড় জনগোষ্ঠী বাঙালি, তারপর সাঁওতাল, মোরা, হাজং, চাকমা এবং মারমা সহ অনেক জনগোষ্ঠী আছে, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর তখনকার নেতা বলেছিল সব বাঙালি হয়ে যাও, যার ফলে পার্বত্য চট্টগ্রামের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছিল, সেই অশান্তি এখনো বিরাজমান।
3: যে বাংলাদেশ বানিয়েছি আমরা, তাহলে কি আমরা সবাই বাঙালি? যে বাংলাদেশের যে মানচিত্রটা আছে এই মানচিত্রের মধ্যে কি সবাই বাঙালি? আমরা আমার মনে হয় আমরা সবাই বাঙালি না। এই মানচিত্রের মধ্যে বসবাস করে বাঙালি সবচেয়ে বড় গোষ্ঠী, তারপরে সাঁওতাল, মোরা, হাজাং, তারপরে হচ্ছে গারো, চাকমা, মারমা, অনেকটি গোষ্ঠী আছে, এটা দিয়েই হলো বাংলাদেশ।
1: এবার অন্য খবর, ফারাক্কা বাঁধ নিয়ে ভারতকে নিশানা করেছেন বাংলাদেশের মন্ত্রী তথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মন্তব্য, ভারতের ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, দুদেশের মধ্যে প্রবাহিত নদীতে ভারত একের পর এক বাঁধ নির্মাণ করে জল নিয়ে নিচ্ছে, তা বাংলাদেশের অস্তিত্বের পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে। উল্লেখ্য, 16 মে বাংলাদেশে ফারাক্কা দিবস পালিত হয়, সেই উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেছেন।
4: অবিলম্বে এই ফারাক্কা যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের প্রসঙ্গে আলাপ করে তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের চাহ অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে, এটা তো খুব পরিষ্কার কথা হবে, অন্যথায় ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা ফারাক্কা চুক্তি সম্পাদনের প্রতি, একথা বিশ্বাস করি, সেই আহ্বান আমরা তাদের কাছে জানাই।
1: এবার ভারতের খবর, 5টি দেশ সফরে সংযুক্ত আরব আমিরশাহীর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউরোপের 4টি দেশ যথাক্রমে নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং ইতালিতে গিয়েছেন। ইরান যুদ্ধের জেরে জ্বালানি সংকট এবং ভেঙে পড়া বিশ্বজুড়ে পণ্য সরবরাহ শৃঙ্খলা নিয়ে 5 দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমিরশাহী প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী মোদী। এদিকে দেশে পেট্রোল, ডিজেল সহ জ্বালানির দাম বাড়তে প্রধানমন্ত্রী মোদীকে মহঙ্গাই ম্যান বলে কটাক্ষ করেছে বিরোধী দল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে কংগ্রেস লিখেছে, মহঙ্গাই ম্যান মোদী আজ আবারও জনগণের ওপর কঠোর শাসন শুরু করেছেন। পোস্টের শেষ লাইনে লেখা হয়েছে, ভোট শেষ, মোদীও ভঙ্গুর আর্থিক পরিস্থিতি পুনরুদ্ধারে আসরে নেমে পড়েছেন। এদিকে যুদ্ধ সহ

0: ও বিভিন্ন কারণে গোটা বিশ্ব যখন অশান্ত, তখন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর শীর্ষ সম্মেলনে শান্তির বার্তা দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। গাজায় চলা দীর্ঘযুদ্ধের অবসান চেয়েছে নয়াদিল্লি। অন্যদিকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারও ডাক দিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। নয়াদিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর বিদেশমন্ত্রীদের শীর্ষ সম্মেলনে ডক্টর জয়শঙ্কর বলেছেন, আমরা যা প্রত্যক্ষ করছি তা কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একগুচ্ছ গুরুতর প্রতিবন্ধকতা।
1: টু ডেট উই হ্যাভ অর্গানাইজড ওভার 80 ব্রিক্স মিটিংস উইথ অ্যাক্টিভ পার্টিসিপেশন ফ্রম অল মেম্বার্স। These engagements have strengthened cooperation and advanced dialogue across sectors. We look forward to building on this momentum. Promoting a more inclusive and collaborative BRICS framework, we as chair have been engaging partner countries as well. We have also taken forward discussions on institutional development into including integration of new members through a stocktaking and updation of existing mechanisms. It is essential for the smooth advancement of BRICS that later members fully appreciate and subscribe to the BRICS consensus on various important issues.
0: অন্যদিকে খবর, ভারতে আয়োজিত ব্রিক্স সম্মেলনে এসে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরঘাচি এবং সংযুক্ত আরব আমিরশাহী বিদেশমন্ত্রী খলিফা শাহিন আল মারার। দুই সদস্য রাষ্ট্রের এই প্রকাশ্য সংঘাতে অস্বস্তিতে পড়ে নয়াদিল্লি। শেষমেশ রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরাভকে হস্তক্ষেপ করতে হয়। এদিকে ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিনিধিকে পাশে নিয়ে হরমুজ প্রণালী সম্পর্কে কঠোর বার্তা দিয়েছে ভারত। কোন দেশের নাম উল্লেখ না করে হরমুজে স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিত করার কথা বলা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, হরমুজ প্রণালী এবং লোহিত সাগর সহ সমস্ত আন্তর্জাতিক জলপথগুলোতে নিরাপদ এবং বাধাহীন পরিবহন বিশ্ব অর্থনীতির জন্য অপরিহার্য। ওদিকে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও চলতি মাসের শেষ দিকে ভারত সফরে আসছেন। তার কর্মসূচি মূলত দিল্লি কেন্দ্রিক হতে চলেছে। সেসবের মধ্যেই তিনি কলকাতা সফরেও আসছেন বলে মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের দাবি। কলকাতায় নিযুক্ত মার্কিন দূতের কথাতেও সেই ইঙ্গিত মিলেছে। আগামী 24-26 মে তিনি ভারত সফরে থাকছেন বলে খবর। দিল্লিতে তিনি একাধিক বৈঠকে যোগ দেবেন, তার মধ্যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক তো থাকছেই, এছাড়াও আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত গোষ্ঠীভুক্ত দেশগুলোর জোট কোয়াড বিদেশ মন্ত্রীদের সম্মেলনও থাকছে। ইরান যুদ্ধের আবহে এই বৈঠক তথা সম্মেলনগুলো যথেষ্টই তাৎপর্যপূর্ণ। এতক্ষণ বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনলেন। পরিবেশনায় ছিলাম আমি পার্থ মুখোপাধ্যায়।
2: SBS বাংলা শুনুন SBS সাউথ এশিয়ান চ্যানেলে।
3: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগে আপনার মতামত জানান। SMS করুন 0439-799-767 নম্বরে। আবারও বলছি, লিখে নিতে পারেন 0439-799-767 নম্বরে। আমাদেরকে লাইক দিন SBS বাংলার ফেসবুক পেজে। এবার একটি গান।

ওয়ারফেস ব্যান্ডের গানটি শুনছিলেন। আরও একটি বিরতি নিচ্ছি। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বা নিফা উপলক্ষে কথা বলেছিলাম চলচ্চিত্র প্রযোজক ফারাবি কবিরের সঙ্গে। বিরতির পর শুনবেন ধারণকৃত সেই সাক্ষাৎকারটি। সঙ্গেই থাকুন। এসবিএস এর পুরস্কার বিজয়ী তথ্যচিত্র ডেডলাইন দেখুন বিশ্বজুড়ে বিভিন্ন জনগোষ্ঠীর গল্প। ডেডলাইন দেখুন মঙ্গলবার রাত 9:30 এসবিএস এ এবং যে কোনো সময়ে অন ডিমান্ডে। এনআইটিভির দ্য পয়েন্ট, এক নতুন দৃষ্টিকোণ। অ্যাবরিজিনাল এবং টরেস স্ট্রেট আইল্যান্ডারদের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামাজিক বিষয়ের বিশ্লেষণ ও সাক্ষাৎকার। যখন খুশি তখন দেখুন এসবিএস অন ডিমান্ডে। আন্তর্জাতিক তথ্যচিত্র থেকে ধ্রুপদী কাল্ট ফিল্ম, বিশ্বের সেরা ড্রামা থেকে দম ফাটানো কমেডি। এসবিএস ভয়েসল্যান্ড দেখুন চ্যানেল 31 এ। এসবিএস নিউজ ইন ডেপথ পডকাস্ট, জাতীয় এবং আন্তর্জাতিক খবর যা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এসবিএস নিউজ ইন ডেপথ শুনুন আপনার প্রিয় পডকাস্ট অ্যাপে, কিংবা ভিজিট করুন sbs.com.au/audio। এসবিএস বাংলা উপভোগ করছেন তো? আমাদের ফেসবুক পেজে আলোচনায় যোগ দিন, আমাদেরকে লাইক দিন এবং আপনার মতামত জানান ফেসবুকে এসবিএস বাংলায়। এনআইটিভির দ্য পয়েন্ট, এক নতুন দৃষ্টিকোণ। অ্যাবরিজিনাল এবং টরেস স্ট্রেট আইল্যান্ডারদের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামাজিক বিষয়ের বিশ্লেষণ ও সাক্ষাৎকার। যখন খুশি তখন দেখুন এসবিএস অন ডিমান্ডে। এসবিএস বাংলা। বিরতির পর সিডনি স্টুডিও থেকে আবারও আপনাদের সঙ্গে রয়েছি আমি শিকদার তাহের আহমদ। আজ সোমবার 18

0: Hits from Home.
1: Starting a new life in Australia isn't easy.
2: A lot of companies have rejected me.
3: Sometimes I feel like, oh, I'm gonna quit, I've given up.
1: Work in Progress is a podcast to help skilled migrants rebuild their careers in a new country. You'll hear inspiring real-life stories, expert advice, and valuable tips to help you find a job and advance your career. Work in Progress. Listen now wherever you get your podcasts.
4: নিফা উপলক্ষে শ্রোতা বন্ধুরা, এখন আমরা কথা বলছি ফারাবী কবিরের সঙ্গে। ফারাবী কবির, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত।
5: থ্যাংক ইউ।
4: অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বা নিফার এবারের আয়োজন সম্পর্কে একটু বলবেন।
5: হ্যাঁ, নিফা, ন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ অস্ট্রেলিয়া, হলো আমাদের কান্ট্রির, অস্ট্রেলিয়ার কান্ট্রির মধ্যে প্রথম এবং অনলি সেলিব্রেশন অফ ইন্ডিয়ান সিনেমা। আর এটা শুরু হয়েছে বিগিনিং অফ লাস্ট ইয়ারে, তখন থেকেই আমি জয়েন করছিলাম এই ফেস্টিভ্যালে, প্রথম থেকে যখন বেবি ছিল। লাস্ট ইয়ারে আমি শুরু করছিলাম, হলো প্রিটি মাচ প্রত্যেকটা স্টেটের মেট্রো সিটি, খালি তাসমানিয়া আর নর্দার্ন টেরিটরি বাকি ছিল। আর এখন হলো, এখন 2026 পুরো দেশে আমরা এক্সপ্যান্ড করেছি। এইবারে এখন আমরা লাস্ট ইয়ার আমরা শুধু রিজনাল আমরা পুশ করছিলাম, রিজনাল শুরু করার জন্য, যে স্টার্ট করার জন্য শুরু করছিলাম হলো ডাবো থেকে, একটা রিজনাল বিগ রিজনাল টাউন নিউকাসলে। আর এখন হলো আমাদের আরো রিজন এক্সপ্যানশন হয়েছে ডিফারেন্ট স্টেটসে। আর আমাদের মধ্যে অ্যাবাউট 18 ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ মধ্যে ফিল্ম প্রোগ্রাম আছে। এর মধ্যে হলো অনেক কিছু প্যানেল আছে, দেন ওয়ার্কশপ, কালচারাল ইভেন্টস। এইবারে এখন আমাদের সিডনি প্রোগ্রাম শুরু হবে হলো 9 তারিখে এপ্রিলে, আর শেষ হবে 12 তারিখে। এরপরে হলো প্রত্যেকটা সপ্তাহের মধ্যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট সিটি আমরা
4: আপনি নিজেও তো মানে ফিল্ম মেকিং করেন, এই জন্যই কি?
5: এটাই আমার, আমি আগে ছিলাম না, আগে না ফিল্মের মধ্যে ছিলাম না, আমি হলো কোপরে কাজ করতাম, অ্যাকাউন্টিং ফাইন্যান্সে, যেটা আব্বু আম্মু বলছে হলো হলো ওই ওসব দিকে আমি জব চুজ করতে। পরে আমার সবসময় আমার ক্রিয়েটিভ ইচ্ছ ছিল, আর এর মধ্যে আমি কোভিড এর সময় আমি একটু এক্সপ্লোর করছিলাম, যে আমি ফিল্মের মধ্যে আমি একটু খুব প্যাশন ছিল, কিন্তু অনেক রিসার্চ করে পরে দেখছি আফটার্স একটা আমাদের কান্ট্রি হলো লার্জেস্ট ফিল্ম স্কুল, আর আমাদের পুরো গ্লোবালি হলো top 10 আফটার্স। পরে after meaning holo Australia film television radio school kon theke amar masters in producing complete korchilam, tokhon ei amar aro amar khubi mane icche hoyeche je Australian Bengali or South Asian content create kora, film stories. Amar graduate program modhe ekta short film korte hoychilo, oi short film ei amar South by Southwest Sydney at 2024 এ এটা সিলেক্ট হয়েছিল কম্পিটিশন হিসাবে। একটা প্যানেল, অনেক সময় প্যানেল ছিল, আর ওখানে একটা প্যানেলে গেছিলাম যে অ্যাবাউট অস্ট্রেলিয়া ইন্ডিয়ান কো প্রোডাকশন। ওখানেই আমার খুব ইন্টারেস্ট ছিল যে কিভাবে এটা থেকে আমি লেভারেজ করতে পারবো, যে আমার যেসব প্যাশন আছে যেটা অস্ট্রেলিয়ান সাউথ এশিয়ান কন্টেন্ট মধ্যে কিভাবে এটা কোলাবরেট করা যায় সব ইনফরমেশন। কারণ তখন অস্ট্রেলিয়া ইন্ডিয়া কো প্রোডাকশন ট্রিটি মানে তখন খুব ফ্রেশ, ওরা তখন এটা রিলিজ হয়েছিল, এটা 2023 এটা এই সাইন করছিল, খুবই ফ্রেশ টপিক। তখন আমি ওখানে গেছিলাম, তখন ওখানে অনুপম শর্মা ছিল আমাদের যে নিফার ফাউন্ডার এন্ড ডিরেক্টর, উনি হলো একটা মানে ওয়ান অফ প্যানেলিস্ট ছিল, ওর কথা খুবই ভালো লাগতো আমার কাছে। তখন ওর কাছে আমি গেছিলাম, গিয়ে বলে যে আমি এখন গ্রাজুয়েট করছি, এখন আমি আমি আমি খুবই ইচ্ছা আমি হলো অস্ট্রেলিয়ার সাউথ এশিয়ার মধ্যে কন্টেন্টে ঢোকা, কারণ এখানেই আমাদের কান্ট্রির মধ্যে আসলে খুবই লিমিটেড এইসব মানে প্রোডাকশন কোম্পানি এইসব মধ্যে ফোকাস। আর তখন আমি খুবই ইচ্ছা, আমি বলছি যে তোমার কিছু আসে নাকি যে আমাকে আমি ইনভলভ হতে চাই। তখন ও বলছিল যে এইসব নিফা শুরু করতেছে, তখন সেটা হলো 2025 তখন আমি যে এর মধ্যে ঢুকলাম, এর মধ্যে দেখি আমাদের তো ফিল্ম, আমাদের ফিল্ম প্রজেক্টও আছে, আমাদের যে কোম্পানি যে কাজ করি হলো ফিল্ম এন্ড কাস্টিং টেম্পল, ওইটা অনুপম ফাউন্ডার, ওখান থেকে আমরা নিফা শুরু করছি। আর তখন আমি

0: এত কিছু মানে মতে আমি বুঝিনি তখন যে মানে কত বড় স্কেল এটা হবে, এত যে বিগ, এত যে বিগ এক্সপ্যান্ডেড হয়ে যাবে, এত এত ইনভলভমেন্ট আমি এটা ভাবতে পারিনি। যেন খুবই এক্সাইটিং জার্নি। আমি ফিল্মের মধ্যে খুবই প্যাশনি, কিন্তু ফিল্ম ফেস্টিভ্যাল হলো পার্ট অফ দ্যাট প্যাশন। কারণ মুভি যখন একটা স্পেস থাকে, প্ল্যাটফর্ম থাকে শেয়ার করার জন্য, কালচার শেয়ার করার জন্য, নিফা পার্টিকুলারলি হলো খুবই ইন্টারেস্টিং। কারণ আমরা ফোকাস করি যে আউটসাইড অফ মেইন স্ট্রিম সিনেমা, যে বলিউড থেকে বাইরে কি কি ফিল্ম আসছে। কারণ আমাদের মানে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা যারাই বলেন, ওইটা অত এত মানে অনেক কমিউনিটি, অনেক স্টোরি, অনেক ল্যাঙ্গুয়েজ, অবশ্য ফল এত সহজে প্রকাশ হয় না। এই জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম আমরা যেটা শুরু করছি, যে অন্য অন্য ভয়েসে আমরা আমার চান্স দিচ্ছি। এটা হলো আমার জন্য খুবই রিওয়ার্ডিং অ্যাজ এ ফিল্ম মেকার।
1: আপনার সম্পর্কে আরেকটু জানতে চাচ্ছি, আপনি আপনার জন্ম ও বেড়ে ওঠা এটা কোথায়? এটা কি অস্ট্রেলিয়াতে নাকি বাংলাদেশ বা ভারতে বা অন্য কোথাও?
0: আমি এখানেই বোন হয়েছি। আমার আব্বু এখানে যখন 25 ছিল, আব্বু হলো এখানে মুভ হয়েছিল সিডনিতে, তখন আব্বু এখানে লাইফ এস্টাবলিশ করে তারপরে বাংলাদেশ শিখে আম্মুকে বিয়ে করে এখানে আসছে। আর আমি হলো প্রথম চাইল্ড। আমার আব্বু খুবই ই ছিল, স্ট্রিক্ট ছিল বাংলা কালচার আমাদের মানে
1: বাংলাদেশি অরিজিন।
0: জি জি, বাংলাদেশ অরিজিন। হ্যাঁ, আমার আব্বু আম্মু দুজনে বাংলাদেশ থেকে।
1: না, আপনি বাংলা বলতে পারেন, ভালো, আমি এই জন্য আর কি জানতে চাচ্ছি।
0: হ্যাঁ, তার আব্বু একটা রুল ছিল যে বাসায় বাংলা বলবো আর বাসা করে ইংলিশ না। এটা হলো আমাদের স্কুলের সময়, তখন আব্বু আমাকে বাংলা পড়াতো, কবিতা বলতো, ই বলতো, তারপরে প্রথম আলো ডিফারেন্ট বাংলাদেশ আর্টিকেলস আমাকে পড়াতো। এই যেভাবেই বাংলাদেশ
1: বাংলা পড়তেও পারেন,
0: এটা হয়েছে। হ্যাঁ, একটু বেসিক পড়তে পারি, আগে ভালো পড়তে পারতাম, এখন তো এত বাংলা তো ই থাকে না, তো ফ্রিকোয়েন্সি এই জন্য। কিন্তু আমি যদি বাংলাদেশে যাই আমি হারাবো না। তাই বাংলাদেশের বেসিক যে শপ নাম, স্ট্রিট নাম, মানুষ কথা বলা আমি ইজিলি এনি জায়গায় আমি করতে পারবো। কিন্তু মানে হ্যাঁ, এটা বাংলাদেশে যাওয়া হয় এই জন্য কালচারটা এখন আমার কাছে খুবই স্ট্রং এখানে।
1: আপনি যে একটা মানে চলচ্চিত্র নির্মাণের কথা বললেন, আপনি যখন পড়াশোনা করছিলেন, ওইটা সম্পর্কে একটু বলবেন।
0: আমাদের কোর্সের মধ্যে 2 ইয়ার্স কোর্স, 2 ইয়ার্স কোর্সের মধ্যে আমাদের কোর্সের শেষের দিকে একটা গ্রাজুয়েট ফিল্ম করতে হয়। আর ওই ফিল্ম করছিলাম, দুইটা ফিল্ম আমি প্রোডিউস করছিলাম, একটা নাম ছিল বোর, একটা নাম হলো মেসেজ। বোর হলো ফিল্ম ফেস্টিভ্যাল খুবই ভালো করছে, মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট এমার্জিং অস্ট্রেলিয়ান ফিল্ম মেকার অ্যাওয়ার্ড পাইছিল। তারপরে ব্রায়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ও হলো
1: বেস্ট শর্ট ফিল্ম
0: অ্যাওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, এজন্য ওই ওই ফিল্মটা হলো তারপর সাউথ ওয়েস্ট সিডনিতে ছিল, তখন এভাবেই আমি হলো অপরচুনিটি পাইছি, মানে এখানে যে আসি, মানে সবকিছু একসঙ্গে লিঙ্ক হয়ে গেছিল।
1: ফারাবি কবির, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: থ্যাংক ইউ SBS।
2: অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বা নিফা নিয়ে চলচ্চিত্র প্রযোজক ফারাবি কবিরের সাক্ষাৎকারটি শুনলেন। সঙ্গে ছিলাম আমি শিকদার তাহের আহমদ।
3: নিয়মিত আপডেট জানতে দেখুন আমাদের অনলাইন ও সোশ্যাল মিডিয়া, ভিজিট করুন sbs.com.au/bangla এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগে আপনার মতামত জানান। SMS করুন 0439799767 নম্বরে। আবারও বলছি, সেভ করে নিতে পারেন 0439799767 নম্বরে। আমাদেরকে লাইক দিন SBS বাংলার ফেসবুক পেজে। আরও একটি গান শিল্পী আয়ুব বাচ্চু,

আয়ুব বাচ্চুর গাওয়া গানটি শুনছিলেন। আরও একটি বিরতি নিচ্ছি, এরপর রয়েছে অস্ট্রেলিয়া এক্সপ্লেইনড প্রতিবেদন। আজকের বিষয়, আর্থিক চাপ মোকাবেলায় করণীয়। সঙ্গেই থাকুন। এনআইটিভির দ্য পয়েন্ট, এক নতুন দৃষ্টিকোণ। অ্যাবরিজিনাল এবং টরেস স্ট্রেট আইল্যান্ডারদের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামাজিক বিষয়ের বিশ্লেষণ ও সাক্ষাৎকার। যখন খুশি তখন দেখুন SBS অন ডিমান্ডে। পুরস্কার বিজয়ী ড্রামা, আন্তর্জাতিক খেলাধুলা এবং তথ্যচিত্র, যা আপনাকে চ্যালেঞ্জ এবং অনুপ্রাণিত করে। SBS এক ভিন্ন জগৎ। SBS দেখুন চ্যানেল 30 এবং SBS ভাইসল্যান্ড দেখুন চ্যানেল 31। SBS এর পুরস্কার বিজয়ী তথ্যচিত্র ডেডলাইন দেখুন বিশ্বজুড়ে বিভিন্ন জনগোষ্ঠীর গল্প। ডেডলাইন দেখুন মঙ্গল।

0: সোমবার রাত 9:30 SBS এ এবং যে কোনো সময়ে অন ডিমান্ডে চ্যানেল 33 তে দেখুন SBS ফুড। এতে পাবেন সুস্বাদু নামকরা দেশি ও আন্তর্জাতিক নানা খাবারের খোঁজ। SBS ফুড চ্যানেল 33 তে সপ্তাহে প্রতিদিন 24 ঘন্টা।
1: দারুন সব প্রতিবেদন শুনুন বিনামূল্যে যে কোনো মোবাইল ডিভাইস থেকে। ভিজিট করুন sbs.com.au/bangla।

0: Hits from Home.
1: Starting a new life in Australia isn't easy.
2: A lot of companies have rejected me.
3: Sometimes I feel like, oh, I'm gonna quit, I've given up.
1: Work in Progress is a podcast to help skilled migrants rebuild their careers in a new country. You'll hear inspiring real-life stories, expert advice, and valuable tips to help you find a job and advance your career. Work in Progress. Listen now wherever you get your podcasts.
4: অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ড অর্থাৎ অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন প্রতিবেদনে এখন শুনবেন আর্থিক চাপ মোকাবেলায় করণীয়। এটি তৈরি করেছেন সাহিল মাক্কার আর বাংলায় উপস্থাপনায় সহকর্মী শাহান আলম।
5: জ্বালানির মূল্যবৃদ্ধি ভোক্তাদের আর্থিক দুশ্চিন্তা যেমন বাড়িয়েছে, সেই সাথে এর প্রভাব পড়েছে সর্বত্র। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ তৃতীয় মাস গড়িয়েছে, সেই সাথে অস্ট্রেলিয়ার খুচরা পেট্রোল ও ডিজেলের দামও এখন চাপের মধ্যে রয়েছে। এই মাসে রিজার্ভ ব্যাঙ্ক অব অস্ট্রেলিয়া নগদ সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় অনেক অস্ট্রেলিয়ান পরিবারের উপর চাপ আরও বেড়েছে। মানুষকে এখন পাম্পে বেশি টাকা খরচ করতে হচ্ছে, একই সাথে সামলাতে হচ্ছে বাড়তি গ্রোসারি খরচ, ভাড়া, হোমলোন এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় ব্যয়। অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ডের এই পর্বে আমরা দেখব আর্থিক চাপ মোকাবেলায় মানুষকে সহায়তা করতে অস্ট্রেলিয়ায় কী ধরনের পরামর্শ পাওয়া যায়। মেলবোর্নের বাসিন্দায় ইমতিয়াজ আহমেদের পেশা আইটি এবং তিনি পূর্ণকালীন চাকরি করেন, তবে পরিবারের খরচ চালাতে তিনি সপ্তাহান্তে ও সন্ধ্যায় ট্যাক্সি এবং রাইড শেয়ার গাড়িও চালান।
6: One job is not enough for their, you know, survival. My car, unfortunately, take diesel. And where I used to spend around $103, $105, now it's gone up to around $160, which doesn't, like, you know, really help me. So things are quite tough for everyone.
5: তিনি বলছেন, একটা চাকরি দিয়ে এখন টিকে থাকা সম্ভব না। আমার গাড়ি ডিজেলে চলে। আগে যেখানে পুরো ট্যাঙ্ক ভরতে প্রায় $103-$105 লাগত, এখন সেটা বেড়ে $160 হয়েছে। এতে তো কোনো সুবিধা হচ্ছে না, সবার জন্যই এখন সময়টা কঠিন। ইমতিয়াজ আহমেদ বলেন, জ্বালানির বাড়তি দামই একমাত্র সমস্যা নয়, যাত্রী কমে যাওয়া, রাইড শেয়ার প্ল্যাটফর্মের বাড়তি কমিশন এবং দৈনন্দিন জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় চালকদের জন্য সংসার চালানো আরও কঠিন হয়ে উঠেছে।
6: The other day I just went to the airport to pick up my ride, like, you know, been sitting there for nearly 4 hours, didn't get anything, 1:30, 2 o'clock in the morning, just come back home empty. I could have been spending time with my family, but I was just trying to make my living.
5: তিনি বলেন, সেদিন এয়ারপোর্টে প্রায় 4 ঘন্টা বসে থেকেও কোনো যাত্রী পাইনি, রাত 1:30 বা 2টার দিকে খালি হাতে বাড়ি ফিরেছি। ওই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে পারতাম, কিন্তু জীবিকা চালানোর চেষ্টায় ছিলাম। এখন তিনি যোগাযোগ করার কথা ভাবছেন ন্যাশনাল ডেট হেল্পলাইন এর সঙ্গে। এটি অস্ট্রেলিয়া জুড়ে পরিচালিত একটি বিনামূল্যের স্বাধীন ও গোপনীয় সেবা। এই হেল্পলাইন আর্থিক চাপে থাকা মানুষদের আর্থিক পরামর্শদাতাদের সঙ্গে যুক্ত করে দেয়। তারা মানুষের অধিকার সম্পর্কে জানান এবং সম্ভাব্য সমাধানের পথ নিয়ে আলোচনা করেন। ন্যাশনাল ডেট হেল্পলাইনের ভিকি স্টাফ বলেন, এখন অনেক মানুষ তাদের আয়ের বড় অংশ জ্বালানি ও খাবারের মতো জরুরি খাতে ব্যয় করছেন, ফলে অন্য প্রয়োজনীয় খরচের জন্য কম অর্থ থাকছে।
7: At the moment, we're hearing from a lot of people who are really stressed about their mortgage repayments. That's our number one call that we receive. But we also hear from people who are struggling with credit card debt. They owe money to the tax office. Also electricity debt and car loans as well.
5: তিনি বলছেন, এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি ফোন পাচ্ছি এমন মানুষদের কাছ থেকে যারা হোম লোনের কিস্তি নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন। এটাই আমাদের কাছে সবচেয়ে বেশি আসা অভিযোগ। এছাড়াও অনেকেই ক্রেডিট কার্ডের দেনা, ট্যাক্স অফিসের বকেয়া, বিদ্যুৎ বিল এবং গাড়ির ঋণ নিয়ে সমস্যায় আছেন। ভিকি স্টাফ বলেন, অনেকেই জানেন না যে ব্যাংক বা ঋণদাতা প্রতিষ্ঠানের কাছে তারা আর্থিক দুরবস্থা সহায়তার আবেদন করতে পারেন, যাকে ফাইন্যান্সিয়াল হার্ডশিপ অ্যারেঞ্জমেন্ট বলা হয়ে থাকে।
7: A financial hardship arrangement could be

0: something like a pause on repayments for a little while. It could be a payment arrangement where they pay off a smaller amount over a longer period of time. There's actually quite a few different options available to people, and that's what financial counselors can talk about.
1: তিনি বলছেন, এ ধরনের ব্যবস্থায় কিছু সময়ের জন্য কিস্তি বন্ধ রাখা যেতে পারে, আবার কম পরিমাণ অর্থ দীর্ঘ সময় ধরে পরিশোধ করার ব্যবস্থাও হতে পারে। মানুষের জন্য বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে, আর আর্থিক পরামর্শদাতারা এসব বিষয় নিয়েই আলোচনা করেন। তিনি বলেন, সঠিক তথ্য ও বাস্তবসম্মত সমাধান দিতে কাউন্সিলরদের কোনো ব্যক্তির আর্থিক অবস্থা বুঝতে হয়।
0: We will talk to people about what their income is, what their expenses are, what their assets and their liabilities are. And it's only when we do that that we can get a good idea of the best options to help them get through that financial hardship.
1: তিনি বলছেন, আমরা মানুষের আয়, খরচ, সম্পদ ও দেনা সম্পর্কে কথা বলি। এগুলো জানার পর আমরা বুঝতে পারি কিভাবে তাদের এই আর্থিক সংকট থেকে বের হতে সাহায্য করা যায়। ন্যাশনাল ডেট হেল্পলাইনের সঙ্গে যোগাযোগের তিনটি উপায় রয়েছে। আপনি ফোন করতে পারেন 1-800-007-007 নম্বরে, অথবা ন্যাশনাল ডেট হেল্পলাইনের ওয়েবসাইট দেখতে পারেন এবং ওয়েবসাইটের লাইভ চ্যাটের সেবা নিতে পারেন। যারা ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বলেন তাদের জন্য ফোন কলে দোভাষী সহায়তার ব্যবস্থাও করা হয়। ভিকি স্ট্যাফ জানান, সাহায্য প্রার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় ব্যস্ত সময়ে অপেক্ষা করতে হতে পারে। তিনি পরামর্শ দেন, ফোনে যোগাযোগ সম্ভব না হলে পরে আবার চেষ্টা করতে বা লাইভ চ্যাটের মতো অন্য পদ্ধতি ব্যবহার করতে। এছাড়াও বাসিন্দাদের বিভিন্ন কমিউনিটি সংস্থার বিনামূল্যে সহায়তা সেবাও খোঁজ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে দ্য সালভেশন আর্মির মানি কেয়ার, অ্যাংলিকেয়ার অস্ট্রেলিয়ার কিছু আর্থিক কাউন্সিলিং সেবা, কমিউনিটি লিগাল সেন্টার মব স্ট্রং ডেট হেল্প এবং ফাইন্যান্সিয়াল রাইটস লিগাল সেন্টার। জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে আর্থিক পরামর্শের বিষয়ে অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্বের এই রিপোর্টটি গ্রন্থনা করেছেন সাহিল মাক্কার এবং ভাষান্তর ও উপস্থাপন করলাম আমি শাহান আলম।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগে আপনার মতামত জানান। SMS করুন 0439799767 নম্বরে। আবারও বলছি

শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানের সময়সূচি। আমাদের অনুষ্ঠান শুনতে পারবেন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল 3টায় SBS সাউথ এশিয়ানে লাইভ। আর পুরনো সময়সূচিতেও আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারবেন প্রতি সোম ও শনিবার সন্ধ্যা 6টায় SBS 2 তে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আরও জানতে